অনুষ্ঠানটির আগ ধরব ভার্গব কলিতা আর দর্শনা শর্মায়। সন্ধ্যা 7:20 মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীসকলে পরিবেশন করা বিচিত্রানুষ্ঠানের দ্বিতীয় খণ্ড শুনবলে পাব হিপ হিপ হুরের অনুষ্ঠান। আগ ধরব কস্তুরীমা দাস আর পম্পী মালাকরে। লগতে আছে নিয়মীয় অনুষ্ঠান মনোরঞ্জন আর মূর অনুভবর গীত। নিশা 8:30 ভজনের অনুষ্ঠান, নিশা 9:30 ঘোষক ঘোষিকার প্রিয় গীতর অনুষ্ঠান রামধেনু, আর নিশা 10:00 দেওবরিয়া নৈশ সংগীতর অনুষ্ঠান শুনবলে পাব। এতিয়া শুনো আমার আজি প্রচার হবলগিয়া আকাশবাণী গুৱাহাটীর মহাবাহুর দুয়েটি অনুষ্ঠানের বিষয়ে। পুৱা 7:15 আজি পুৱা প্রযোজনা কার্তিক সূত্রধরের, পুৱা 7:30 নিদান অনুষ্ঠানত উচ্চ রক্তচাপ আর ইয়ার প্রতিকার সম্পর্কে ডাক্তর রাজীব কুমার বরার সঙ্গে হওয়া সাক্ষাৎকার, সাক্ষাৎগ্রহণ সঞ্জয় গোস্বামীর। 8:30 প্রচার হবলগিয়া গীতিমালিকার শিল্পী কল্পনা ভূঁইয়া, রঞ্জিত কটুকি, অপর্ণা দত্ত চৌধুরী, অসীম কুমার আর কৃষ্ণা লহকর বরদলৈ। 9:15 অকনির মেল, 10:00 সাধক সুন্দরর অনুষ্ঠানের অতিথি বিশিষ্ট গীতিকার কণ্ঠশিল্পী অভিনেত্রী রেণু দত্ত বরফুকন, অনুষ্ঠানটির প্রযোজনা ইন্দ্রজিৎ দাসর। 10:30 সেমনিয়ার চোরা, দিনের 11:00 নাথালার নিবেদন রক্ত পুষ্প, নাটখনির কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুরের, অসমীয়া অনুবাদ জাহানারা বেগমর, পরিচালনা গোপেন্দ্রমোহন দাসর, প্রযোজনা ঋতুপর্ণ দাসর। বজার আইডিওর বুলনীত এখনি আলেখ্য সুমলার তাঁতর শাল, রচনা সূর্য দাসর, প্রযোজনা বিপুল বরুয়ার। নিশা 9:00 ফোন ইন সমিধান, আগবাব ইন্দ্রজিৎ দাসে। 12:15 কল্পতরু, নিশা 9:00 চিত্রগীত, আর নিশা 10:00 শুনবলে পাব ঘোষক ঘোষিকার প্রিয় গীতর অনুষ্ঠান রামধেনু। অনুষ্ঠান পরিচিতি ইমানেই।

0: শ্রোতাসকলে শুনে আছে শিফি ফুরে অনুষ্ঠানটি, আর অনুষ্ঠানত এইবার কাহ চাপিছো মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করদেব বিশ্ববিদ্যালয় পরিবেশ কলা বিভাগের অন্য এগারী ছাত্রীর ওসর তখেতর জানিবলে চেষ্টা করি তখেতে আমাক কি পরিবেশন করে শুনাব।
1: নমস্কার, মোর নাম কুমারী ঋষিতা প্রেম গোস্বামী। মই এটি কবিতা আবৃত্তি করবলে প্রয়াস করছো। কবিতাটির নাম এজাক তরার বরষুণ। কবি সৌরভ শইকীয়া। মই তানসেন নহলু কিয়, উহ মই তানসেন নহলু কিয়, মেঘমল্লার রাগেরে বরুণ দেবতাক মাতিবলে নক্ষত্র কন্যা অম্বালিকায় মাতে বরষুণ যাক। হাত মেলি মেলি আকাশলে চায় তাই মাতি থাকে বরষুণক, নিমন্ত্রণ বরষুণ আহা সোমায় আহা, নঙলা খোলা মোর পদুলি ভরা গানর নামি আহা বরষুণ, টুপ টুপ টুপ টুপ মোর দুহাতত সরি পড়া বরষুণ, বকুলর বরষুণ দলিত কাজলর ধেনু ভিড়ি আকাশর পড়া তুমি নামি আহা, কুমারী তরাবুরর শিতানত হরাই থই মোর সহরলে তুমি নামি আহা বরষুণ, এই সালবুরর উপরত বর্ষণ করা গছর পাতর ফাঁকে ফাঁকে যাকে যাকে থুকা থুকি তোমার রুঞ্জুন, আমালে প্রেরণ করা বরষুণ নতুন বরষুণ। উহ তুমি নাহা কিয়, দেরি করিছা রই আছো বরষুণ, ইয়াত খরাং মাটি খরাং পানি ঘরলৈ গুছি না যাবা, পলম করিছা বরষুণ, উদং আকাশৰ পৰা হাউলি আমাক আলিঙ্গন করা, গর্ভকোষ সাৰুৱা করা শস্য দিয়া, পাতৰ আগত উলমি টোপালে ডুবালে আমালৈ গান আনা বরষুণ, মন শুভ্র রঙেরে ধোয়াই দিয়া কুঞ্জপন জগাই দিয়া, আমার পথারর উপরত ঘুর খাই ছবির দরে তুমি জিলিকি থাকা।
0: এটি সুন্দর কবিতা, লগতে বর্তমান পরিপ্রেক্ষিত ইমান এটি সুন্দর কবিতা কবিগুলিয়ে রচনা করে থ গেছে, আর আপনার কণ্ঠরে আসলে প্রাণ পাই উঠিছে। অশেষ ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছো।
2: আমি পুনের সন্তুশ্রীর কাশে আছো। অনুষ্ঠানত এবার কি পরিবেশন করবা?
3: এইবার মই গোয়ালপাড়া লোকগীত এটি পরিবেশন করি।

মাতৃ মমতার প্রতীক। মাতৃ হৃদয় অতি উদার আর বিশাল। সন্তানের প্রতিটি ভুলকে শুধরাই মাতৃয়ে দিব পারে জীবনের নতুন দিশ। ক্ষমা আর ধৈর্যর গুণে সমৃদ্ধ মাতৃ হৃদয়ত সন্তানের প্রতি থাকা মরম আর শাসনের মাজতে নিহিত হয়ে থাকে শৈশবর সোনালি দিন। 1972 সনত মুক্তি লাভ করা ভাইটি ছবির এটিকিটত এনে এখন সুন্দর ছবি দেখিবলে পাও। আরতি মুখার্জীয়ে গোয়া এই গীতটি অতি হৃদয়স্পর্শী। আহকসন রামধেনুতে এবার এই গীতটি শুনো।